জন্ম সুহেলা, হয়ে জন্ম সুহেলা, গুরমুখ আপ পছাণিয়া, আবার কে করে করায়, আবার কে